0: আৰু ব্ৰেষ্ট ফিডিং ছাকচেছ ৰেটটো বেছি হাই আছে। কোন মতা খান বাৰা ছাপৰ্ট কৰে না, মতা মাইকীটো আপুনি দুইজন বাচ্চা আছে আৰু ইটো বাচ্চা বাৰে একদিন তো আপুনি দুইজনীয়ে চাব, ইটো কাৰণে ব্ৰেষ্ট ফিডিং কোৱাটো খালি আমাৰ লা কাম নহয়। বাবা লাৰো বি বেছি ইম্পৰ্টেণ্ট প্লে কৰে, ইটো কাৰণে কেতিয়া মতা বাৰ মাইকীকে ছাপৰ্ট কৰে ইটো টাইমতে ব্ৰেষ্ট ফিডিং ছাকচেছ ৰেটটো বেছি হাই হয়। আৰু আল্লাহ একটা দু কেতিয়া মতা বা মাইকীকে ছাপৰ্ট কৰে ইয়া হৈছে বোলেতো আপুনি দুজন বন্ধু বেছি আৰু ষ্ট্ৰং হৈ যায় এইটো টাইমতে না। আৰু একটা দু কেতিয়া মতা বাৰা মাইকীকে ট্ৰাষ্ট কৰে এইটো আয়া মহিলা মাইকী বি বাচ্চাকে বাৰবাৰ চাব পাৰিব মই কনফিডেণ্ট আছে ইয়া হৈছে বোলেতো এইটো আমাৰো তাইলা কনফিডেঞ্চটো অট'মেটিকেলি বুষ্ট হৈ যায় আৰু তাই আৰু মন দিয়ে তাইলা বাচ্চাকে আৰু বেছি বাৰবাৰ চাবলে।
1: পোষ্টমৰ্টেম টাইমতে চাফা চাফি নহ'লে বি পাৰ্চনেল হাইজিনটো কিমান দৰকাৰী আছে?
0: এইটো পোষ্টমৰ্টেম পিছে যদি আমাৰ খানা বডিটো বাচ্চা একটা জনম হৈছে ইটোতো ৱেন এ চাইল্ড ইজ বৰ্ণ এ মাদাৰ ইজ অলছ' বৰ্ণ কৈ না, বাচ্চা জনম হোৱা টাইমতে আমাৰ বি আৰু নতুন বাচ্চা নিচিনা জনম হৈ যাইছে না। এতিয়াতো আমাৰ লা বডিতে তাই ভেজাইনেল ডেলিভাৰী হবি, তাই চি চেকশ্যন হবি, তাই এতিয়াতো তাই লা বডিতেতো স্কাৰ্ছ খান বেছি আছে, মহিলা খান গিৰি আছে, ডিচাৰ্জ খান গিৰি আছে, তো চাফা চাফি নাথাকিছে হ'লেতো ছেপচিছ বি ওলাই আৰু পিছাবলা ইনফেকশ্যন বি বেছি কমে আছে, তো ইটো চাফা চাফি থাকিলে ইটো খান বি কমতি কৰে চান্সেছটো না। আৰু একটাটো কিনিগা চাফা ৰাখিব কৈছো বুলিলেতো পেটছ খান কোৱা নিচিনা বেছি চলাব না, আমাৰ খানটো ফাৰ্ষ্ট বাচ্চা পা পিছিলে তো পেটছ খানটো ইটো কণ্টিনিউচ চলাই নাথাকিবি না। চাপজিং বস্তিতে আছো বুলিলেতো কাপোৰ চোলা আছো বুলিলেতো কাপোৰটো কটন চোলাবি না, কাপোৰটো ফটাই কিনে কটন কাপোৰ চোলাবি, সবচে চেফেষ্ট কটন কাপোৰ আছে পুৰণা বেডশ্বীট খান, ইটো খান বিজি যাইছো বুলিলেতো মৰমবাৰ দোলাই দিবি, আণ্ডাৰৱেৰ খানটো দোলাবি, ইনিয়া হৈনে আপুনি খান বাথৰুম যা পিছে দেতো পানীবাৰ আপুনি খান বেটাদিন খান নাই গৈছো বুলিলেতো অলপ গৰম পানী না অলপ লিউক ৱাৰ্ম হৈ লিবি, আপুনি খান লা ইটো চৰম জেগা খানটো ভালবাৰ দোলাই দিবি। আৰু আপুনি খান বাই চান্স অপাৰেশ্যন কৰিছো বুলিলেতো মৰমবাৰা ইটো স্কাৰটো ঠিক ভাল নোহোৱাগে দেতো চাবোনটো এভইড কৰোৱে, কেলে মানে চাবোনটো মোকান ভাবিব চাফা কৰি দিব নহ'লে অভাৰ চাবোন বাৰ চাফা কৰি দিলেতো ইটো গুড বেক্টেৰিয়াছ খান বি ওলাই যায় না, ইটো কাৰণে ৱাৰ্ম ৱাটাৰ ইজ ইনাফ না, ইটো ৱোনটো ঠিক হিল কৰিছো বুলিলেতো চাবোন খান বাৰা ভালবাৰ দোলাব পাৰিব। আৰু হেণ্ড হাইজিন ইটো বেছি ইম্পৰ্টেণ্ট আছে দে, আপুনি খান কি বেবীকে ছোৱলে আছে না, বেবীকে নাচোৱাগে দে হাত ধুলাব লাগে, বেবীকে ছোৱা পিছে দিবি হাত ধুলাব লাগে, বেবী লা কি কি ছুইছো কৰিলিবি হাত চাফা বাৰা ছোৱ লাগে। আৰু আমি খান নাগা মানুহ লা ছচাইটিতেতো বাচ্চা পাইছো বুলি চব মানুহে আহে বাচ্চাকে চাবলে, ইটো কাৰণে মইতো সদায় আমাৰ খানকে এনকাৰেজ কৰে আপুনি খান ৱাশ বেচিন নাথাকিলে মৰম বাৰা বাকেট আৰু মাক একটাতো বাহাৰ দি ৰাখিবি, গড় বাহাৰ দি ৰাখিবি, আৰু কোন কোন আহি আছে চবকে হাত ধুলাই নে বাচ্চাকে ছবি, কেলে মানে ফুচনা থুক খান বাৰ বি বেমাৰী খান লাগি যায় বাচ্চা খান নিউ বৰ্ণ চেঞ্চিটিভ, আমাৰ লাপেট পাৰ একদম চাফা হৈ নে বাহাৰ আহিছে তো ইটো খান তাহান বেছি ভালনেৰেবল থাকে ইনফেকশ্যন খান কি কি পাই যায় না, ইটো কাৰণে চবকে বি হাত ধুলাই কিনেহি বাচ্চাকে ছবি আৰু কিছিং খানটো এভইড কৰিবি বাচ্চা খানগে না। আৰু একটাতো দুধটো চাফা ৰাখিবি, তো দুধ চাফা ৰাখি আৰু কিনিগা ৰাখিব কৰিলেতো ইটো কমন মিষ্টেক একটাতো বাচ্চাকে দুধ খিলাল অল কোনোবাটো চাবোন বা আৰু দোলাই থাকে, নহ'লেবি ক'ব মন যায় একটাতো সদায় বাচ্চা দুধ খিলা পিছে যদি দুধটো চাবোন বাৰ নাদোলাই লিবি হ'ব দে, দুধটো একদিনতে একবাৰ দোলাই দিছো বুলিলেতো একো নহয় আপুনি শ্বাৱাৰ লৈ লৈছো বুলি আপুনি গাও দোলাই দিছো বুলিলেতো একবাৰ দোলাই লিবি হৈ যাব দে, কিলে মানে দিন বৰ আপুনি লা বাচ্চাটো আপুনি লা দুধতে থাকিবলৈ আছে তো আমাৰ লা স্কিনটো দুধ এৰিয়াতে বেছি ড্ৰাই হৈ যায়, তো ঈশ্বৰ বাৰা মোখান লা আমাৰ খান লা দুধটো বেছি ভালবাৰ ডিজাইন কৰিছে, ইটো আমাৰ লা দুধতে তাই নিজৰ লা নেচাৰেল অইল একটা থাকে না, মোখান গ্লেন একটা থাকে হুইচ ইজ কল মনগোমেৰি গ্লেন ইনিগা থাকে, তো তাই নিজৰ লা অইল একটা প্ৰডিউচ কৰে দে, ইটোতো আমাৰ লা দুধ আৰু বাচ্চা লা মুখটো ইটো লুব্ৰিকেট কৰিনে ৰাখে, ইটো কাৰণে বেছি দোলাই দিলে এইটো খান যাই যাব না। আৰু ঘৰ খান চাফা ৰাখিলেতো ওচৰৰ বিচনা খান চাফা ৰাখিছো বুলিলেতো আমাৰ বি বাৰ ৰেষ্ট কৰিব পাৰিব, এইটো কাৰণে হাইজিন আৰু ক্লিনলিনেছটো বেছি ইম্পৰ্টেণ্ট আছে।
1: মেম কুৱেশ্যন এটা সুধিবলৈ মনটো, postpartum homoi ama ekta exercise noile bi ami khan massage khan bi koina itu kiman dorkar ase aro ama khan ke kinika madad diye itu laga upor te amni share kori dibo
0: acha acha first to moi exercise la olop koi dibo de normal delivery huishu ule du mohan complication bishi no hoigene jonom deshi goile du next day khan huile bi aste aste walking du guru pare na itu I te te suru na kuru bi de itu aste aste wa exercise guru bole ase goshi goile du walking bai shuru guru bi na aru c section kuria khan du at least 6 weeks na ek muina adda tu dui muina tak tu rukhibo lage taina to aru kwa nishina initially walking by shuru kuruwi aru exercise khan to alag alag bishi ase de pelvic floor exercise koi core training koi aru yoga na itu khan aste aste bar shuru kuro parbo provided they seek advice takhan la doctor khan lo debi hudine ko complication na thagi shu le do aste aste iniga start kuruwo parbo de aru ekta বেশি ইম্পর্টেন্ট টপিক ও মন জাদু ইটু কনসেপ্ট টু বেশি নতুন আছে দে মোখান পোস্টপার্টাম মাসাজ কই না ইটু তো আমি খান নাগা মানু ইতিয়াবি অ্যাওয়ারনেস টু বেশি নাই নহিলিবি বাহার দে থাকি হান্দু বেশি ইটু তো কমন আছে আর মই কব মন জাদু মহিলা দিদি আর মই যুন্তু সার্টিফাইড পি আছে দে পোস্টপার্টাম আর প্রেগনেন্সি মাসাজ দে না তো ইটু পোস্টপার্টাম মাসাজ টু ইউনিক তাইলা ভাল দু কি আছে বিসাইডস রিল্যাক্স সেশন আছে মুড ব্যালেন্স করে আর বেশি রিফ্রেশিং ফিল করে না মহান কোন কোন বি স্পা যা পিছে দে নহিলে বিসাইডস দে তাইলা ইউনিক ভাল কি আছে পোস্টপার্টাম মাসাজ করিলে কইছে বলে তো আমি খান সব জানি বাচ্চা পা পিছে দে তো বি ভাজাইনাল ডেলিভারি অর বি সি সেকশন মুখান লা বডি তো বেশি ফুলি যায় ফ্লুইড রিটেনশন পানি খান বেশি জমা হয়ে যায় তো ইটু পোস্টপার্টাম মাসাজ করা তো ইটু বেশি হেল্প করে কিলে মানে ইটু তো ইটু লিম্ফেটিক ড্রেনেজ ইটু এনকারেজ করে আর একটা তো ইটু মুই কোয়া নিচনা পোস্টপার্টাম পিছে যে মহান লা মুড বেশি মুড সুইংস হয় না বিকজ হরমোন চেঞ্জ হওয়ার কারণে বেশি মুড সুইংস হয় তো ইটু মহান মাসাজ করেছি বলে তো ইটু হরমোন তো ব্যালেন্স করে দিয়ে না আর আমি খান বেশি টাইম দেখিছে বাচ্চা পা বিছে মানুষ আহি মুই দুধ খেলাব না পারে না মহিলা দুধ বেশি কমতি আছে নহলে পোস্টপার্টাম মাসাজ করে দিয়া পিছিয়ে তো মিল্ক বি সিক্রেট হয়ে যায় বিকজ মহান ইটু পোস্টপার্টাম মাসাজ করা তো স্পেসিফিকলি ডিজাইন ফর দ্য ইটু বাচ্চা পা পিছিয়ে পোস্টপার্টাম বডি আছে না তো ইটু কোনবা এরিয়াস খান দে ওয়ার্ক করেছি বলে তো মিল্ক প্রোডাকশন দু ইনক্রিজ হয় আর ইটু খান দু সাইন্টিফিকলি ব্যাক করিয়ে মহান ট্রেনিং ইটু যাইগেনে মুম্বাই আর দিল্লি হানবার না যাইনে ট্রেনিং লওয়া দু না ইটু সাইন্টিফিকলি আর ইভিডেন্স বেস প্র্যাকটিস ইটু খানবার দেখাইছে কি পোস্টপার্টাম মাসাজ ইটু মিল্ক বি বেশি করিয়ে দে সিক্রেশন দু
1: ম্যাম আপনি পোস্টপার্টাম পিরিয়ড ইটু কই দেখছে আর ইটু টাইম দে তা লাগা ডেঞ্জার সাইন্স খান না ইটু লাগা উপর দিবি কই দিব
0: আচ্ছা আচ্ছা ইটু আপনি বাচ্চা জন্ম দিয়ে আহি যাইছে নইলুবি হসপিটাল দে থাকিছে নইলুবি ডিসচার্জ হয়ে যাইছে নইলুবি কোম্পাদু গড়বার বি ডেলিভারি করে তো আপনি বাচ্চা জন্ম করে দিয়া পিছে দে তো আপনি এক ঘন্টা পরা আপনি স্যানিটারি প্যাডস ইউজ করে আছে আর এক ঘন্টা পরা ইটু পুরা ভিজি যাইছে বলে তো ইটু তো হেভি ব্লিডিং হয়েছে আর আন্দা লাসাইস ইটু কুলি যা নিচনা গিরে আছে বলে ইটু তো ইমিডিয়েটলি আপনি হসপিটাল যাব লাগে আর একটা পয়েন্ট হয়েছে বলে তো আপনি বেশি মাথা ঘুরে যাইছে মাথা ঘুরে একলা নহ হইনে সুকুবি ঠিক বার ভিজন বি ঠিক না দেখি আসে দুইটা তিনটা দেখি আসে বলে ইটু তো চি হইলি উতু আমাকে হসপিটাল দিয়ে লই যাব লাগে আর একটা তো ফিভার বুখার দু আপনি হান গড়ে চেক করব পারে আসে বলে ভাল নইলে বি ফিভার তো বেশি ইনক্রিজ হয়ে যা আছে আমার তো বেশি গরম আর ফুসনা ফুসনা হইনে 100.4 নইলিবি 100.4 ফারেনহাইট নইলিবি 38 ডিগ্রি সেলসিয়াস ইনিয়া তাক বডি টেম্পারেচার টু ইনক্রিজ হয়ে যা আছে বলে তো আমাকে যে হলিবি হসপিটাল লই যাব লাগে আর একটা তো আমার লাথেং দু বেশি ফুলি যাইছে আর আমার লাথেং দু ছইনে গরম লাল ইনিয়া হইনে খুন ঘিরে আছে বলে তো এইটু হইলিবি যে হইলিবি আমার হাঙ্গে হসপিটাল লই যাব লাগে আর একটা তো আমার তো এক একদম ইন্টারেস্ট নাই হয়েছে বাচ্চাকে সাবলে না তাই লা বাচ্চা সাইলেবি তাই খুশি না পাই বাচ্চাকে ফেলাই দিব মন যায় ইনি আহন তো কিবা একটা তো বেশি ইমার্জেন্সি সিচুয়েশন হয়েছে মেন্টাল হেলথ ক্রাইসিস কই না ইনি আহন তো চি হইলিবি আমাকে তো হসপিটাল লই যাব লাগে প্রফেশনাল হেল্প কারণে না
2: ম্যাম, আপনি বেশি ভাল ভাবে পোস্টমার্টম টু কই দিছে, এটু আমি হানবি বেশি জানিছে আপনি লব পারা না। আপনি এতিয়া কোনোবা লাস্ট মেসেজ কবলে মন থাকিলে এটু কইলে বেশি খুশি হব।
0: আচ্ছা, আমি লা দিদি আর মইদু এটু সার্ভিস টু রান করে আছে, আর এটু কোয়া নিচনা সব মানুষই নিজের লা স্টেটাস তো আলাগ আলাগ আছে, নহইলেবি আপনি খান ব্রেস্ট ফিডিং লা প্রবলেম কোনবা আছে, নহইলেবি পোস্টমার্টম দে ইস্যুস কোনবা ফেস করে আছে, নহইলেবি বাচ্চা বুকিয়া টাইম দেবি ইস্যুস কোনবা ফেস করে আছে, আর এটু ফিনান্সিয়ালি অলপ দিগদার আছে, ইনিয়া হইলে তো মরম বারা ডু নট শাই অ্যাওয়ে, মুই খান ফ্রি সার্ভিস বি দিয়ে দে, আর এটু তেরাও না পারিলেবি একো নহয়, এটু রেকর্ড আমি খান কোন গিবি এটু ডিসক্লোজ করবি নহয়, এটু কারণে মুই খান ফার ফ্লাং ডিস্ট্রিক্ট নলি পেরি ফেরি ভিলেজ খান খান কিবি বেশি মত করে আছে, এটু কারণে আপনি খান একো দিকাত তারি পাই আছে বলে তো জাস্ট এটু ফিল ফ্রি করবি, আমি খান গে রিচ আউট করবলে না, আজিকালি তো সব মানুষই ইনস্টাগ্রাম চুলাই, ইনস্টাগ্রাম দে আমি খান লান নাম্বার খান পাবো, আর এটু এনি ফিল ফ্রি করি নে মুখ খান গে মেসেজ একটা পাঠাই দিলে তো কল করে দিব আপনি খান গে না, এটু কারণে এটু ফিস খান এটু খান তো একো নহয়, এটু খান তো সেকেন্ডারি আছে, এটু তো আপনি হ্যান ফোর্ড করবো না পারবে তো, উই আর রেডি টু হেল্প ইউ না ফর ফ্রি অফ কস্ট, আর আমি খান নাগা হসপিটাল দেবি ফ্রি সার্ভিস দিয়ে ভলেন্টিয়ার করে এটু টাইম দেবি আমি খান কিবি লগ পাবো পারবো, নহইলে তো আপনি খান ইন অ্যান্ড অ্যারাউন্ড চুমুকে ডিমা ডিমাপুর নিউল্যান্ড ইনি খান থাকি আছো বলে পার্সোনালি আহিব কইলে তো মুখান না সেন্টার দেবি আহিব পারিব, হুইচ ইজ লোকেটেড ইন চুমুকে ডিমা ওয়ার্ড ওয়ান, আর কহিমাতে থাকিয়া খান দু আপনি খান লিরে কলন অপোজিট টু করাজিও স্কুল, তাতে বি ফিজিক্যালি আপনি খান যাব মন যা আছে বলে তো লগ পারবো পারবো, আর মই খান এটু টাইম টু টাইম মইনা দে না এতিয়া তো এভরি মান্থে দুইবার ইনিয়া তো ওয়ার্কশপ থাকিব ইনিয়া ভাবনা করে আছে, তো এটু এভরি মান্থ ওয়ার্কশপ তো থাকিব, একবার দুই কহিমাতে থাকিব, একবার দুই ডিমাপুরে থাকিব ইনিয়া, আর এটু ওয়ার্কশপতে কি কি টপিক খান কভার করে কইলে তো অ্যান্টিনেটাল বেসিক্স, অ্যান্টিনেটাল এক্সারসাইজ খান, আর এটু হসপিটাল ব্যাগ প্রিপারেশন, আর মেন্টালি কিনিকা প্রিপেয়ার থাকিব, আপনি লা বার্থ প্ল্যান খান কিনিয়া করব, এটু খান ক্লাসেস খান দিয়ে, আর লেবার ম্যানেজমেন্ট ক্লাস কোন এটু ভেজেনাল ডেলিভারি অপ করব মন যা আছে, এটু খান গিয়ে লেবার ম্যানেজমেন্ট ক্লাস দিয়ে, আর সি সেকশন এটু বি প্রিপেয়ার করবলে লা ক্লাস দিয়ে, আর ব্রেস্ট ফিডিং ক্লাস বি দিয়ে, আর বেবি মাসাজেস ক্লাস খান বি দিয়ে না, তো ইনি খান এভেল করব মন যা আছে বলে তো আমি খান আপডেট করি থাকে, এটু খান বি চাই থাকিবি মুখান লা পেজ খান দে, নহিলে সোশ্যাল মিডিয়া না হোয়াটসঅ্যাপ খান দিবি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট একটা তো আমি খান ব্রেস্ট ফিডিং কমিউনিটি সাপোর্ট গ্রুপ ইনিগা একটা খুলিছে দে, আমি লা দিদি মই দুইজন বারা না হোয়াটসঅ্যাপ গ্রুপতে, সো এনি মাদার এটু কোন বাচ্চা বুকি আছে আর দুধ খেলাই আছে এটু তো ফ্রি অফ কস্ট পারা জয়েন করবি দে, ব্রেস্ট ফিডিং নাগা আমা কইনে মুইজন এটু গ্রুপটো খুলিয়ে দিছে না, তো এটু গ্রুপটো জয়েন করব পারবো, আর তাতে আপনি খান কি কি জানকারি আছে এটু খান বি সুদিব পারবো রিগার্ডিং ব্রেস্ট ফিডিং কারণে না সুদিব পারবো, আর আমি দুজন লা সার্ভিস তো প্রফিট হয় নিজের লা এক্সপেন্স কারণে তো কেতিয়াবা তো ফিস খান চার্জ করে যাবো লাগে যায়, নহিলে বি এটু আমি খান ডোনেশন ড্রাইভ বি করে দে, ডোনেশন ড্রাইভতে তো কি করে কোয়া তো আমি খান পয়সা মাঙিয়া নহয়, নহিলে বি আমা বেশি খান তো আলাগ আলাগ জায়গা খান দে তো কোনবা তো কাপড়া থাকবি না থাকে বাচ্চা পা টাইম দে না, তো এটু আমা খান গুড সামারিটিয়ান কোনবা আমা খান তো তখন লা বেবি খান আউটগ্রো করে দিয়া খান বাচ্চা খান নইলে কোনবা তো কোন দিন একবার বি নাচুলা খান এটু খান ডোনেট করে, তো আমি খান লা দে থাকে এটু খান না ডোনেশন খান, তো কোনবা বেবি লা অ্যাপারেলস ডাইপার হবি সোয়েটার্স লাগে আসলে ড্রেস লাগে আসলে তো এটু খান মোহান আইডেন্টিফাই করি নেবি তখন গিবি পাঠাই দিয়ে না, তো মিশিনারিস বেশি আলাগ আলাগ নর্থ ইস্ট জায়গা দিবি না থাকি আছে দে সার্ভ করি নে না আমি খান নাগা মানু না, সো এটু খান কিবি আমি খান পাঠাই দিয়ে বেবি লা অ্যাপারেলস খান তো না, তো এনে লাগিয়ে আছে বলিবি মরম বা এনে ফিল ফ্রি করিবি মহান গিয়ে না রিচ আউট করবলে,
1: আজি আমার গান হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রামটে এক্সক্লুসিভ ইন্টারভিউ একটা বিতন সাবি কুনিহি বিএসি নার্স আর অ্যাডভান্স ল্যাকটেশন এক্সপার্ট আর প্রোপ্রাইটার অফ হাক্স অ্যান্ড স্নাক্স লগত পোস্ট পার্টম কেয়ার ফর মাদার অ্যান্ড চাইল্ড লাগা ওপরতে থেজানিও আর আক্রিনিও পারা ইন্টারভিউ লওয়া প্রোগ্রাম দুসরা বাকটু শুনব পাইছে, আজি কারণে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম ইমানতে শেষ করে দিয়েছে।
3: FM Dragoban
4: 103 MHz.
3: News, music and entertainment.
4: This is FM Dragoban.
3: FM 103 MHz.
5: Apom nanging HIV ko AIDS yadi ba ko rada ba ek hajar anya thari thange cha HIV acha mana ba ko hapo lira kamcho ba alang lang
6: ipa using ku HIV chingtang kara uchila yo ba angwa mate afrata ba ko aba mayura uchitila proche thola ba nyemna yadi re
5: atra aring maliba isana alimi kalapna
6: ipa usi hi Nagaland State AIDS Control Society ku mate sore
7: Anyang mitzirgo HIV disho AIDS jibdobu disho adnadobu yakzan kamchi ma yakchu yakteni hode HIV duksu kiro mitzirbo yo alim kendo jicho
8: apwa pulimro employment amakya healthcare disho bubu bodoshimo boching HIV duksu kiro mitzirbo kya kinzung de alaki ju yakzan hode kendo jicho
7: kinzung mulaki lomi kalang isana sakamana
8: hayushak ju Nagaland State AIDS Control Society hode hamba arjicho
9: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for short service commission. Information technology entry. Last date for submission is 1st June 2026. For more details visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a viksit Samriddh Bharat.
3: FM Dragoban
4: 103 MHz.
3: News, music and entertainment.
4: This is FM Dragoban.
3: FM 103 MHz.

0: Good morning, itu Agarshwani Kohima. Pujur laka khubur puri asim kong nongla. Sorkar ba ja kali vishwas janai digena India lokote crude, petrol, diesel, natural gas aru LPG kafi supplies thakia janai se. Into ministerial briefing Nai Delhi di West Asia Avistati Kuthakure, Joint Secretary, Minister of Petroleum and Natural Gas, Sujata Sharma pa kwese ke dorkar khan pungjai dibole, refineries khan, sobse vishi capacity di kam kuri gina, so petrol pump se dorkar hisab rakhibole di ase. LPG di cooking karone jari rakhi ase aru ja, Tin tin somoide 1,34,00,000 domestic LPG cylinders laka delivery kurisi aru commercial LPG supply do ito mahena ek tarik pasodi 1,32,000 dise. Directorate General of Health Services pra Ebola bimar logo juriya de passengers jon kan affected desh pra ahia nohole transit kuria khan karone ekta advisory issue kurise advisory pa kuise ki travelers jon pra high risk desh de Democratic Republic of Congo Uganda aru South Sudan kan di jaise aru bukhar mata pika gau bika achanak khonula aru vomiting kuria gula bika laga symptoms hole joldi medical suraksha lobole lage etia ekta report honi boli pabo
1: sokar para koise yatri kuria khan jon suspected nohile confirm ebola patient laga blood nohile body fluids logote sida contact hua khan para immigration clearance noha agete loge airport health officers nohile health desk se report kuribo lage authorities para koise travelers khan punchia pasote 21 din bitorote itu nishina symptoms hoile joldi medical sahata lobole aru healthcare authorities logote nijor travel history janai dibole lage yatri kuria khan ke sala dise ki Taikan laga suraksha rakhibole aru international health regulation laga palan kuribole karne health screening aru public health measures de madad dibole kushe asunyo akashwani news kohima
0: Idiot Haka Dimapur Municipal Council, DMC Chairman, Hoketu Yeptomi Khilaf. New confidence motion or floor test sobole thakyado, signatories laka, Adhabra, Satyado Hatari Abasuti cancel kuridise. Deputy Commissioner Dimapur, Dr. Tinu Chungshi Changbra, Janaidisi ki jagalikta, Likigena Diadi, 12 signatories thakyabra, Choijoni, DMC Chairperson Khilaf. New confidence motion di Satyado wapas hataidise. Signatures laka thik aro, Sacha verify kuriabasut. Hatai Diboli Onoroti, Munpura Hua Pasote, Deputy Commissioner, by special meeting, May by Static Rakibuli Takiadu cancel Kuridise. Dr. Chang Brakwesiki, no confidence motion, Karni notice the Adu, Hatai Disiro Mamla do Bon Kuridise. National Clean Air Program NCAP Nijede Ekta Special Awareness or Sensitization Program Do Brick Kiln Units Karone Jakale Dimapuri Rakise Program Do District Industry Center Dimapurba Nagaland Pollution Control Board NPCB Lokoti Milaikina Rakise Program Bra Air Pollution Di Janani Barhaidibali Brick Kiln Adat Di Saparakibali Aro NCAP Laka Bhavanadi Satibali Dihan Rakise Officer Di Kutakuri Scientist B and PCB Yanatum Ketanbra Hawa Quality Bia Brahmanulagagao Environment Aro Haupanidi Duktia Laga Janaisi Aro Senior Environment Engineer Akali A. Sobra Environment Compliance Laga Dorga Aro Brick Kiln Industry Di Sapawala Technologies Jalabali Janaidi Se. Smart electricity meters kan montown de installation koribole logo jure adi manukan chinta aru galat jankari bishi thakia samoy electrical subdivision monbra manukan logodi itia gam jari thakia de misa kotha filai thakia doi vishwas na koribole onorat korise SDO electrical subdivision mon thanyalo khatbra janai disi smart electricity meters installation to india sarkar laga power sector digitization initiative revamped distribution sector scheme ni chidi jari Rakiase, Shri Khat Prakwesi, Smart Metering Program Bra, Kularu Sapha, Billing Thik Kurakibali, Energy Management or Electricity Services to Consumers Lokoti, Bhalbra Divulase, Itobrakwesi, Installation Kamdu, Kali Authorized Agencies or Officials Prakuriase, Muntown Laka Sop Electricity Consumers Lokoti, Exercise Soma, Installation Team Lokoti, Mil Milab Divuli, Onorot Kurise, Consumers John Ba Clarification Nohole, Official Jankari Lagi, Dakanba Department Nohole, Authorized ENVIL Official Sikla Lokoti, Contact Kuribuli, Paribo. আর একটা ট্রেনিং প্রোগ্রাম তো সাস্টেনেবল ফিশ ফার্মিং ম্যানেজমেন্ট দি ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিস ওখানে জাগালি রাখি গানা সাইন্টিফিক ফিশ ফার্মিং আদাত খান আর সাস্টেনেবল একুয়াকালচার ম্যানেজমেন্ট দি কিষান খান মাজুদি বহাই দিবল আছে ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিসার রলান্থং ইজংব্রা সুধার লাইভলিহুড টকা পয়সার লাভ আর নিউট্রিশনাল সিকিউরিটির একুয়াটিক ইকোসিস্টেম বাজাই দিবল সাইন্টিফিক ফিশ ফার্মিং লাগা দরকার জানাই দিছে অফিসিয়ালসরা কয়েছে কি এটা নাগাল্যান্ড বা 30% নিচিনা প্রডিউস করে আছে একই সময় একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দো ওয়াটার পিএইচ টেস্টিং দি ট্রেনিজ কারণে রাখিছে ইতিলগত আজি ফুজোর লাগা খবর ইমান ডিসিস করে আছে শুনে থাকিবি সামসাদ বাজি দাস মানে একটি নাগামিজ খবর আনি দিবলে আছে।

প্রোগ্রাম শুরুতে আপনালে বিভি হোটো এসি ফ্লেমত শুনিলে শুনে থাকা সববিলাক ইয়াতে চান্দ্রা টিমুং আজি ফুজির সবচেয়ে পহিলা মেসেজ লিখি না প্রোগ্রাম আহিগিনা সামিল হয়ে গিনা আছে আর তারপরা সারি হাজান খারবি আংলং পরা গুড মর্নিং উইশ করবলে কারণে লিখি গিনা পাঠাইছে ভেরি ভেরি গুড মর্নিং টু চান্দ্রা টিমুং আর তার আছে আজি লাগা ফ্রেশ গানা মই লাগা পছন্দ গানা আছে শুনি কিনে বেশি খুশি পাই আছে কই কিনা লিখি কিনা পাঠাইছে চান্দ্রা টিমুং আপনার টিউন ইন করেছে আর প্রোগ্রাম শুরু হওয়ার পর আপনার লাগা পছন্দিতা গীত হইলে বি সবচেয়ে পহিলাটি শুনি লওয়া হয়েছে ওয়েল আপনার প্রোগ্রাম লাগে জুড়ি থাকিবি কি জানে আপনার লাগা আরো বি পছন্দিতা গীত বি আহিব বি পারে তো সাথ দি থাকিবি আর আজি ফুজির আইনা প্রোগ্রামতে সামিল হয়ে কিনা লিখি কিনা পাঠা নিমিত্তে খুশি জানাই দিয়ে আছে তো শুনিব খামোশি ফিল্ম কি গীত গাই আছে হরিহরণ আর আলকা ইয়াগনিক।

বলে পিয়ার হিল ফেলে আহিয়ালা রাস্তাকে সাউথ কহিমাক আপনার খান সব প্রোগ্রাম লটে জুড়ি থাকিবি আকবি আনি দিয়া হব রিয়েল টাইমতে ট্রাফিক আপডেট।

শুনি থাকা সববিলাক প্রোগ্রামটি দুসরা গীত আপনার খান শুনে থাকিছে খাত্র কি খেলারি ফিল্ম কি গীত আর আওয়াজ দিছে অনুরাধা পঠওয়াল আর মোহাম্মদ আজিজ দুসরা গীত কোনা বাজা আগতে আপনার খালনা কিছু মন্ত মেসেজেস খান লই দিয়েছে ইয়াতে লিখি কিনে পাঠাই আছে সারি হাজান খার্বি আংলং প্রা বিনা এংটিপি আর তারপর গুড মর্নিং উইশ লগতে আজি

আজি মর্নিং লগা গানা খান তো বেশি ভাল ভাল আছে দে, শুনে কিনা এনজয় করে আছে কই কিনা লিখে কিনা পাঠাইছে বীণা, আই ভেরি গুড মর্নিং টু ইউ টু, বেশি বেশি খুশি আছে আজি ফুজির আপনার প্রোগ্রামটি আই কিনা সামিল হয়েছে, আর সাথ সাথে গানা খান বি পুরানা আছে ওলিবি আপনার শুনে কিনা এনজয় করে আছে, তো প্রোগ্রাম শেষ নহা তাক সাথ দিয়ে থাকিবি আর এনজয় করে থাকিবি কই কিনা আপনারকে জানাই দিয়ে আছে। সাপাত শৃঙ্গী রেডিও লিসনার্স গ্রুপ খান প্রাবি এফ এম ট্রাক ওপেন লাভ ফ্যামিলি সবকে গুড মর্নিং উইশ লিখি কিনা পাঠাই দিয়ে আছে, আই ভেরি ভেরি গুড মর্নিং টু সাপাত শৃঙ্গী রেডিও লিসনার্স গ্রুপ। আর ইয়াতে কহিমাপরা লনিপরা লিখি কিনা পাঠাই আছে, আর এনেকা লিখে আছে সচ্চা প্যার ও হতা হে জো বাক্যে সাথ ভার্তা যাই, হাই আর জে মাই রিলেশনশিপ উইথ এফ এম ট্র্যাক পেন ইজ গ্রোয়িং ডিপার এভরি ডে, হাম সাথ সাথ হে অ্যান্ড আই এম এনজয়িং ইয়র বিউটিফুল প্লে লিস্ট কই কিনা লিখি কিনা পাঠাইছে লনি। বিসি বিসি বিসি দিন হয়েছে আপনার লাগা মেসেজ না পুরি কিনা, আজি আপনার লাগা মেসেজ পুরি কিনা মহিলা চেহারাতে আপনার আকো ওয়াপাস মুস্কান আনি দি কিনা আছে, বিসি খুশি আছে জি হা সচ্চা প্যার ও হতা হে জো বাক্যে সাথ বার্তা যায়, একদম সহি আপনার লিখি কিনা পাঠাইছে। আর আপনার খান এফ এম ট্রাক নতে কি মান তাকতে আপনার খান জরুরি তাকরা বানাই কিনা রাখি আছে, আপনার খান লাগা মেসেজেস প্রা দেখি পাই আছে, বেশি খুশি আছে ইনেকাহে আপনার খান সাথ দি থাকিবি আর প্রোগ্রামটি সদায় দিন সামিল হবি আর লিখি কিনা পাঠাই থাকিবি কই কিনা আপনার কিবি জানাই দিয়ে আছে, আর বেশি বেশি খুশি আছে আজি ফুজুর দিবি আপনার প্রোগ্রামটি আই কিনা জরুরি জোড়াই কিনা আর ইমান তাকরা ওলা মেসেজ লিখি কিনা পাঠাই দিছে, ডাঙর ওলা খুশি জানাই দিয়ে আছে। আর ইয়াতে দুর্গেশ নাগনপুরী, রাধেশ্যাম নাগনপুরী, বন্দনা, ভাবনা, বিন্দু, গোলু, কুসুম ভাই, বাবু দিব্যাঞ্জ, সুরজ কুমার ডাকশি, সুরজ বর্মা, ঋষভ কনক, ভাবনা বর্মা, প্রেমলাল বর্মা, নিকেশ ধর্মেন্দ্র আর মমতা ভাই বর্মা প্রবি গুড মর্নিং উইশ লিখে কিনা পাঠাই আছে, ভেরি গুড মর্নিং টু দুর্গেশ জি অ্যান্ড দ্য বিগ বিগ ফ্যামিলি। আর ইয়াতে লিখে আছে আই হ্যাভ বিন অওয়ে ফর from FM for a week as I was traveling, but to be finally back and listen to your beautiful playlist makes it up for my past absence. Enjoying your amazing playlist. Again, going in a lucky in a patay say, Umma Busti, Mokok Chung Prachubai K. Jameer. A very, very good morning to you, Chubai K. Jameer, and welcome back. Apnar ke akku swagat kure se program te bisi bisi apnar laga messages kan miss kuri thaki se aji akku apnar wapas aayi gina program te saath di gina aru iman mithas lote likhi gina patay se bisi khushi ase aru saath saath apnar প্লেলিষ্ট খান বি একদম ভাল লাগি কিনা শুনে আছে, বেশি খুশি আছে কই কিনা আপনার কিবি জানাই দি আছে। আর দুসরা মেসেজ ইয়াতে লিখি কিনা পাঠাইছে কে হর সুভা আপকে ইতনি সুহানি হো যাই, গমকে হর বাট পুরানি হো যাই, খিলে মুসকান আপকে এসে হি খুশি ভি আপকে দিওয়ানে হো যাই, গুড মর্নিং আপকে পসন্দিতা গানে লাগাতার এফ এম ট্র্যাক পান 110 মেগাহার্টজ পর কই কিনা দুর্গেশ নাগনপুরি পরা লিখি কিনা পাঠাইছে, ভেরি গুড মর্নিং টু ইউ ওয়ান্স এগেন দুর্গেশ জি, আর আজি ফুজির দিবি আকো আহি কিনা গুড মর্নিং লাগা শায়রি মই খান সব লগত আর শুনে থাকা সব লগতে আকো শেয়ার করা নিমিতে খুশি জানাই দিয়ে আছে। তো শুনে থাকা সববিলাক একটা গীত শুনিব আর বি আপনার খান মেসেজেস খান লই দিয়া হব, শুনিব পাপা কে হেতে হে ফিল্ম কি গীত গাইছে কুমার সানু।

পাপা কেহেতে হে ফিল্ম শুনিলে শুনে থাকা সববিলাক আমি খালনা প্রোগ্রাম বি ইতিয়া সময় কারণে শেষ করবলে সময়টি পুঞ্চি যায় আছে আপনার খান সবকে জানাই দিয়ে আছে ইতিয়ার অপসিত সময় 10:20 হইলে ওয়ার্ল্ড নিউজ ডেলিভার রিলে করে দিয়ে ইংরাজিত খবর শুনব আর আমি খান আকো লগ করে হব 11:30 মই লই কিনে আসব SMS রিকুয়েস্ট হিন্দি ফিল্ম গেট প্রোগ্রামটি কিন্তু মই না যা আগতে আপনার খালনা একটা দুইটা মেসেজেস আকল দিয়ে আছে গোলাঘাট আসাম পরা মোহাম্মদ কাসিম আলী পরা গুড মর্নিং উইশ করে কিনা লিখি কিনা পাঠাইছে আর সাথে সাথে আজিলা গানা বেলা খান তো একদম চকাস আছে দে কই কিনা লিখি কিনা পাঠাইছে মোহাম্মদ কাসিম আলী আ ভেরি গুড মর্নিং টু ইউ টু আপনার বি টিউনিং করেছে গীত খান বি ভাল লাগি কিনা শুনে আছে তো বেশি খুশি আছে কই কিনা জানাই দিয়ে আছে সারি হাজান কার্বি আংলং প্রাবি প্রেমিকা থেওয়া প্রা গুড মর্নিং উইশ লিখি কিনা পাঠাইছে প্রেমিকা আ ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ টু আজি বি আকো ওয়াপাস আই কিনা প্রোগ্রাম দিয়ে সাথ দি কিনা লিখি কিনা পাঠাই দিয়া নিমিত্তে আপনার উপরে বি খুশি জানাই দিয়ে আছে তো শুনে থাকা সববিলাক প্রোগ্রামত শেষে দিয়ে আছে কব তক চুপ রহুঙ্গি ফিল্ম কে গীত গাইছে লতা মঙ্গেশকর সুরেশ ওয়ার্কার মোহাম্মদ আজিজ আর খরস

শুনি থাকা চববিলাক ইয়াতে আপনার খালনা মেসেজেস খান আহিয়া শুরু হয়ে যাইছে, তো শুরু করে দিয়েছে আপনি পছন্দ গানা এস এম এস রিকুয়েস্ট হিন্দি ফিল্মি গেটস প্রোগ্রাম। আর আজি ফুজির সবসে পহিলাতে লিখি কিনা পাঠাইছে রকভিলে মেথা ফোর্থ মাইল ডিপু পার চুমুকি ডি মাপরা, আর তার হলিডে লাগা টাইটল সং বাজাই দিবি কোয়াছে রকভিলে মেথা বিসি বিসি খেট আছে কি হলিডে লাগা টাইটল সং ইয়াতে থাকা নাই, এইটো কারণে ব্লেম দ্য নাইটটো মই বাজাই দিয়া আছে, মই পুরা বিশ্বাস আছে আপনার শুনি কিনা খুশি পাব। আর রকভিলে মেথা ব্রা ইটু ফিল্ম লাগা গীতকে ডেডিকেট করে দিছে আমাল বসুমতারি, আঞ্জলি বসুমতারি, বিমল বসুমতারি, সুনিতা বসুমতারি, রমেশ পাত্র, যোগেন্দ্র রংপি, মোহাম্মদ আলী, চুবাকি জমির, আকুশ, হিতেন্দ্র দাস, দুর্গেশ নাগনপুরি, চফি ব্রাদার্স, মন্দিরা, ভাইকন মুন্দা, বীরেন হানসে, অ্যান্ড টু অল দি আর জেস কইগিনা ডেডিকেট করে দি গিনা আছে। তো শুনে থাকা সববিলাক শুনিব হলিডে ফিল্ম কি গীত গাইছে অরিজিৎ সিং, আদিতি সিং শর্মা আর পীয়ূষ কাপুর।

উনি ঠেগাছবিল্লাক প্রোগ্রামটি এবার দুসরা গীত কারণে লিখি কিনা পাঠাইছে আসাম প্রায় হিতেন্দ্র দাস আর তারপর পছন্দ করেছে দিল টু পাগল হে ফিল্ম কি গীত গাইছে উদিত নারায়ণ আর লতা মঙ্গেশকর আর এই গীতটি তারপর ডেডিকেট করে দিছে আকাশবাণী কহিমা লাগা সব আরজিজ খান মিনাল আহমেদ রকোভিলে মেথা আমাল বসুমতারি বিমাল বসুমতারি ওয়েল হিতেন্দ্র দাস শুনিবি আর এনজয় করবি আপনার পছন্দ করা গীত আর যানকে আপনার ডেডিকেট করে দিয়ে কিনা আছে পুরা বিশ্বাস আছে তার খান বি টিউন ইন করে কিনা থাকিব আর খুশি পাব তো শুনব উদিত নারায়ণ আর লতা মঙ্গেশকর লাগা ওয়াজ দি ফিল্ম দিল টু পাগল হে

হুনে টাকা সাবিলাক প্রোগ্রামটি এই বারদুসরা গীত শুনিব ওম শান্তি ওম ফিল্ম কি গীত গাই আছে কে কে লাগা বাস্তে আর এই গীত শুনবলে মন হয়ে গেনা পছন্দ করেছে কহিমাপরা দানিয়েল মমিন্ট। ওয়েল দানিয়েল আপনার যদি টিউন ইন আছে কইলে মানে শুনিবি আর এনজয় করবি কে কে লাগা বাস্তে ফিল্ম ওম শান্তি ওম।

হনি ঠেকাশা বিলাকি হিন্দী ফিল্মি গীত প্রোগ্রামটি তিসরা বার আপনার খান সবকে স্বাগত করে আছে। হনি ঠেকাশা বিলাক ইটু সময় লাগা প্রোগ্রামটে সবচেয়ে পয়লাতে শেফ ফিল্মত আপনাদের নিকিতা গান্ধি লাগা ভাস্তে শুনিলে। এই বার দিয়ে আছে চেহেরা ফিল্মকি গীত, গাই আছে ভিভা।

0: BHQ junction logina major junction jalaka rasta do northbound ase aru traffic tu itya do halka ase major junction logina BHQ junction jalaka rasta southbound ase aru traffic tu bhari gina ase mane heavy ase apni kan alag rasta bi lobo pari ase lady miles road TCP logina razu point jalaka rasta northbound ase aru traffic tu halka ase Razu Point logina DCP jalaka rasta southbound ase traffic tu bhari gina ase mane heavy ase apni khan bulbari du local crown Razu Point laga rasta lobo pari ase Razu Point logina Sunset Point jalaka rasta northbound ase aru traffic tu halka ase aru Sunset Point logina Razu Point jalaka rasta southbound ase traffic tu bhari gina ase mane heavy ase apni khan Sunset Point logina NHA ge jalaka rasta lobo pari ase High School Junction logina Sunset Point jalaka rasta northbound ase aru traffic tu halka ase Sunset Point logina High School Junction jalaka rasta southbound koi ase aru traffic tu heavy mane bhari gina ase light it's not heavy yadu traffic tu halka ase koi gina janai di ase aru NHA ge junction logina Sunset Point jalaka rasta northbound ase aru traffic tu halka ase aru Sunset Point logina NHA ge junction jalaka rasta southbound ase aru traffic tu halka ase koi gina real time traffic update ani di ase
1: FM Dragoban
2: 103 MHz
1: News, music and entertainment
2: This is FM Dragoban
1: FM 103 MHz
3: Edo Agashwani Kohima Pula, Aji Amar Bosti program, Hunitake Vilak Soki, Amikan Lai program de Sogat Kurese, Aji Rural Connect program de Kogule Takia Kutado, Soil Erosion and its Control, Itulaga Upori, Kunba Kutakui de Bulumunase, Soil Conservation, Itulaga Nichide Kam Kurija to Amikan Sailimani, Kali Mati Haraija, Ituki Kiniga Pon Kuribo, Nuliva Ituki Kiniga. How Gregina Rakibo, itu iklan hoi. Kindu Kisman major, Mati nimide Luitagia, Aro Mati Tifek Wegana Tagia, Nulibi Tawai Kisman Bilak Jolagana, Matike Jukum Korea, it was up to Correction Korea, Mane Pal Kurubule Rasta Bisaria, Nuliba Crop Rotation Kiniga Kurubulage, Aro Irrigation Aro Nalabanikan Kiniga Rakibulage, it was up to Soil conservation laga nichire kuribuli kam lagya itu tikibu pariase. Enika soil conservation bra kam kuria tu huile mate ektade kiniga productivity pishi hobuliti bo. Nohilibi mate laga fertility aro mate laga quality itu saigana mate ektade kiniga productivity kurigana pal banabu parivo. Itu laga maintenance sop kam tu kuribuli tuergar laga kuta ektade kiase. আমি সব মানুষ জানি আছে মাটি তো হে খালি মানুষের জীবন কারণে রিসোর্স থেকে একটা আছে বলে আমি জানিব পারি আছে তো এই নিচি মাটি একটা জায়গাতে কেনা খেতে পারে কাম করি না যাব লাগে এই সব মাটি কি হে খেতে কাম করে মানুষের বড় তো ডিপেন্ড করে না থাকি আছে মাটি লাগা উপরে সোয়েল এরোশন করে মূল হারাই যা এটুকু সব চাইলে মানে খেতে কাম করে মানুষের নিমিত্তে Tuk pungja aro pabna na pungja ekta thakia sibli puchibu pare ase. Soil erosion kwa do hile khali amikhan laga chaka ekla din hoi. Idu do dunia pura de global issue ekta thakia ase. Soil erosion hoa karani economic development di bishi loksan lok pai. Nuhilibi amikhan laga environmental tadibi piyabra chui thakia idu kubu pare ase. Idea Amar State Nagaland do Aigana Sailimani Amigan Lajaka do Uncha Jaka Hilly areas Kani Tagese Aro Kunba Jaka do Slopi Tagese Hulibi Pishipak Amigan Uncha Jaka Bahari Jaka do Itagi Idu Garni Amigan Lajaka do Mati Haria Lajaka Inigabi Kubu Parese Idea Saija di Hule Amigan Jaka do Mati Haraija Iklan Huigana Kisman Mati Nostu Huidagia Landslide hoi gana mati jai ja aro jaga jaga de piyabra mati nostu hoi da kia to amikan tigibu pari ase. Amar state Nagaland hoi le pani prukun pishi babuli pari alaga ekta thakia se. এইটো নিমিত্তে বি আমি খান মাটি মূল খান বিলাক হারাই যা সইল এরোশন করে তো আমি খান ওটাই বি ঠিকই থাকে আহিগানা এদিয়া তিনটা মাটি হারাই যা লাগা কিছুমান রাস্তা তো চাইলে মানে একটা তো থাকি আছে হাওয়া লাগা এরোশন আর দুসরা তো ওয়াটার এরোশন আর তিসরা তো টেলেজ এরোশন এনেকা তিনটা কিছুমান তো থাকি আছে এটা সবই চাইলে মানে আমি খান থাকিয়া লাগা চাকা আর মাটি নিমিত্তে প্রবলেম আনি দিয়া লাগাই আছে বলে আমি খান কব পারে হাওয়া মারে শিকলিবি মাটি আর মাটির পার্টিকলস থাকিয়া এটু কারণ হাওয়া বা উড়ে গানা মাটিকে নষ্ট করিয়া এটু একটা থাকি আছে আর পানি বা নষ্ট আনি দিয়াতে হইলে কোয়া নিচি বেশিরভাগ সামার সময় দে প্রগম পানি ডর আহি থাকে এটুর মাটিকে লোকসান পাই থাকে আর দোসর তো টেলেজ এরোশন এটু বি একটা থাকি আছে মানে এটু স্লোপ জায়গা এনেকা খান দে না জানি গানা মাটি মল তো হারাই যাই থাকিয়া এটু বি একটা প্রবলেম থাকি আছে এটু নিমিত্তে এটা কোয়া লাগা প্রসেস সব তো সুইল এরোশন লাগা নিচে দিয়ে থাকে তো এনেকা মাটি হারাই যাই থাকিয়া এটুকে কন্ট্রোল করব কারণে কোনবা মেজার খান তো আমি খান চাই লব একনমিক সুইল কনজারভেশন তার কারণে দিয়া লাগা তারিখা কোনবা তো চাইলে মানে এটু মাটি হারাই যা এটুকে কম দিয়ে করব নিমিত্তে ক্রপ রোটেশন এটু একটা থাকি আছে মানে মাঠে একটা জায়গাতে ওটাই কিছুমান গাছ সবজি নইলে বা কে লাগা ক্রপ হলে বি পালা পালি করে কিনা রোপাই রাখিছে বলে এইটোরভাবে মাটিকে বাঁচাই কিনা রাখব পড়ে আছে আর এনেকা ক্রপ রোটেশন হওয়া নিমিত্তে মাটি লাগা ইরোশন মাটি উপর দিয়ে থাকিয়া হারাই থাকিয়া লই যাই থাকিয়া এইটু কিবি কমতি করবলে পারে এটু কই আছে ক্রপস কান তো হলে লিকিউম ক্রপস আর সিরিয়াল ক্রপস এটু দুইটা জাতিবিল তো পালা পালি করে কিনা মাটি একটা জায়গাতে হলে বি রোপাই থাকিছে বলে এইটোর মাটি হারাই যাকে কমতি করব পারে আছে দোসরা একটা তো আছে স্ট্রাইপ ক্রপিং কই থাকে মানে মাটি হারাই যা তো হইলে আমি গান জানি জানি গানা হারাই যা এনেকা বি নয় আমি গান না ঠিকি কিনা না জানি গানা হাওয়া বা লই যা নইলে বা প্রগম পানি আহিয়া দেম দে আস্তে আস্তে বা মাটি তো হারাই যাই থাকে এটু নিমিত্তে স্ট্রাইপ ক্রপিং লাগাতে বি একটা তারিখা ভাল আছে জোহার পাচরা আর মকয় এই দোকানবিল এটু বি লাইন করে কিনা মাটি চাবলে চাকা এনেকাতে লাইন করে কিনা রোপাইছে কলে এটোরপরা বি উপর লাগা মাটি হারাই থাকিয়া কমতি হয়ে থাকিয়া এটুকে বাঁচাব পড়ে আছে এটু লাগা সিস্টেম তো বেশি জায়গাতে প্র্যাকটিস করে থাকে এটু বি ক্রপ রোটেশন নিচিনাই থাকি আছে কিন্তু ক্রপ কান তো লাইন বা রোপাই কিনা যা নিমিত্তে মাটিকে আস্তে বা হারাই থাকিয়া এটু কানকে ধরে কিনা রাখিয়া এটু লাগা তারিখা একটা থাকি আছে আর তিসরা তো আছে মিক্স ক্রপিং এটু বি একটা তারিখা আছে মানে মাটি জায়গা একটাতে আলাগ আলাগ সবজি নইলে বা ক্রপ বিলাক একটি মিলাই কিনা রোপিয়া মাটি হারাবলে থাকিয়া এটু কিবি বাঁচাব পড়ে আছে এটু কারণ জাতিবিল তো হইলে হুইট গ্রাম কপি আর মকয়বিলাক একটা মাটি জায়গাতে একটি রোপাইছে বলে বি এটোরভাবে মাটিকে বাঁচাবলে পারে এটু কই আছে আর জার্দাওয়ালা তো থাকি আছে ইন্টারক্রপিং এটু লাগা তারিখা তো বি মাটিকে বাঁচা লাগা একটা আছে মানে চাকা তো চাই কিনা গাছ বি লাগাবো আর মাঝে স্পাইসেস লাগা ক্রপ নিচিনা বি লাগাব পারে নইলে বি এগ্রিকালচার লাগা ক্রপস বিলাক এটু মাটিকে ঠিক পরা তার জোরে পরা মাটিকে টানি কিনা রাখিয়া লাগা এটু হিসাব দিয়ে ইন্টারক্রপিং তো বি কাম করেছি কইলে এটোরপরা বি মাটিকে বাঁচাই কিনা রাখব পারে আছে আর দোসরা তো হলে ম্যানেজমেন্ট মানে মাটি অর্গেনিক মেনিয়ার এটু কানবা মাটি কিনা যতন করে কিনা রাখব লাগে এটু তারিখা একটা থাকি আছে খেতে আমি কান অর্গেনিক মেনিয়ার এটু চলার কারণে হারাই থাকিয়া কমতি করব পারিয়া লাগা একটা থাকি আছে মানে এটু মাটি একটাতে হারাবলে থাকিয়া মাটি একটাতে কিমান থাকিব লাগে এটু লাগা হিসাব দিয়ে রাখবলে পারি দে এটু একটা তারিখা ভাল আছে এটু লাগা তারিখা কাম করব নিমিত্তে হলে গ্রেন মেনিয়র নইলে বা স্ট্রু আর কম্পোজ এনেকা খান লই কিনা মাটি দিয়ে রাখিছি কইলে এটোরভাবে হাওয়া মারিয়া সময় নইলে বা প্রগম পানি আহিয়া টাইম দে মাটি পিছি তো নাহারাই কিনা পূরণ করিয়ার কারণে মাটিকে বাঁচাব পারিয়া এটু তারিখাটো ভাল একটা আছে আর দুসরা দহলে মালচিং কাম করে ইতুপরা বি মাতিগে পাচা।

0: তে স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড আছে, আর লোকাল লেভেল তে এই বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট কমিটি বস্তি বস্তিতে এই বিএমসি কনস্টিটিউট করে কিনা আছে। অফিসিয়ালি নাগাল্যান্ড তে উই হ্যাভ ওভার 1250 বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটিস, হলে বি কোনবা অ্যাক্টিভলি কাম করে আছে, কোনবা আরো অ্যাক্টিভেট হবলে আছে। By means of this three-tier system, we are trying to conserve and protect biological diversity in Nagaland. Ito aji on the occasion of International Day of Biological Diversity, ami ito biodiversity management committees laga role ekta bisse important aje. Ito ami khon sob janibo lagibo. Ito biodiversity management committees khan laga first duty to ভিলেজ জুরিসডিকশন তে কি কিসম কিসম লাগা বায়োলজিক্যাল ডাইভার্সিটি আছে এইটো রেকর্ড তে আনি বলে। টু রেকর্ড দ্য বায়োলজিক্যাল ডাইভার্সিটি ইন অ্যান ভিলেজ জুরিসডিকশন দ্য প্রভিশন গিভন টু আস ইজ টু প্রিপেয়ার অ্যান্ড পিপলস বায়োলজিক্যাল ডাইভার্সিটি রেজিস্টার, এইটো পিবিআর মতে এইটো পিবিআর বিএমসি খান মিলি কিনা স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড অফিসিয়ালস various department officials mili kina into PBR ekta prepare koribo lagibo. PBR te basti limit te thaka sob biological diversity aro traditional knowledge je thake senior citizen hoile bi basti te experienced manukhan hoile bi traditional healers kan thakibo, tai kan kisam kisam laga medicinal plants use kori thakibo, aged ladies hoile bi basti te elder ladies thakibo paribo, tai kan আলগ আলগ ভেজিটেশন পর সবজি খান পিকল খান কি কি বানাইব পারিব, ইতো নলেজ অলং উইথ দ্য ডিফরেন্ট কাইন্ডস অফ লাইফ ফর্মস অভেলেবল ইন দ্যাট ভিলেজ জুরিসডিকশন হ্যাভ টু বি রেকর্ডেড ইন দিস পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। তো ইতো একবার রেকর্ড করার পিছতে দ্যাট বিকমস দ্য বেস লাইন ফর অ্যাসেসিং দ্য বায়োডাইভার্সিটি অফ দ্যাট পার্টিকুলার ভিলেজ। ইফ কোনবা বাহার পরা মানো রিসার্চ হইলে বি কমার্শিয়াল পারপাস হইলে বি ইতো একটা বস্তি লাগা বায়োলজিক্যাল রিসোর্স কোনবা সোর্স করিবলে মন থাকিলে তাই খান থ্রু ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি অর স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড তাই খান ইতো পার্টিকুলার ভিলেজ অ্যাপ্রোচ করিব, দে উইল সিক দ্য পারমিশন অফ দ্য বিএমসি অর দ্য ভিলেজ অথরিটিস। দিস ইজ হাউ the BMCs are given power under the Biological Diversity Act. So now we are the decision making authority for our own resources, and then kunba economical benefits bhi thakile to bosti ke pahunchibo. The concerned biological diversity management committee and the village authorities would get the revenue out of the permission given to an research organization or a commercial venture for accessing the biological resource. Itu nimite basti BMC kan nature biological diversity manage koribole conserve koribole itu initiatives kan lobo lagibo.
1: We cannot wait for someone else to save the planet. Every tree planted, every river cleaned, every species protected matters. Change begins with us.
0: International Day of Biological Diversity occasion te state government side para department side para aro Nagaland state biological diversity board side para sob jan ke greetings convey koribo aro communities te thaka all sections ke ekta request koribo itu biological diversity ki ase itu laga significance janilo bi aro itu conserve koribale efforts halibi. ইতো সাল লাগা ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি লাগা থিম থাকা তো অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। তো আমি অ্যাজ এ লোকাল কমিউনিটি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি খান কি অ্যাকশন আর ইনিশিয়েটিভস লোব ইতো অক্রস দ্য গ্লোব ইতো বায়োলজিক্যাল ডাইভার্সিটি কনজার্ভ করি বলে একটা জঙ্গল ইম্প্যাক্ট করিব কই কিনা আপনি খানকে জানাই দিই কিনা, আরও একবার ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি লাগা গ্রিটিংস সবজনকে জানাই দিব।
1: As communities around the world take responsibility for protecting nature, the message of this year's observance becomes clear.

0: हेलो,
1: नमस्कार सर, गुड इवनिंग।
0: नमस्कार, गुड इवनिंग। किनिका
1: अमल बसुमतारी को ऐसे सुनित पूरा समरंगा परापुरा।
0: ओके, अमल बसुमतारी ना?
1: होय होय।
0: अच्छा, ভাল আছে না অমল না?
1: হয় ভাই, ভি ঢাকছে। দিনতে বহুত গরম থাকি কি না আছিল, এতে তো অলপ পানি কেড়ে কি না, অলপ ঠান্ডা পাই কি না থাকি আছে।
0: ওকে ওকে, তো এতে ভি পানি তো গিরি থাকিছে আর ওইটা তো আকো গিরিও নিছি না হয় আছে।
1: হয় হয়, আজি তো বহুত মানে গরম তো বাড়ি যাই থাকিছে। তো
0: হয় এতে ভি গরম হইছে, তো এতে ভি হিউমিডিটি বেশি আছে।
1: আজি তো ওলে 37 39 যাই থাকিছিলে।
0: আচ্ছা আচ্ছা, তো আজি কি গানা শুনি বলে মন আছে আমার?
1: ব্ল্যাকমেল ফিল্ম থাকে সেন কি 2005 চাল লাগা
0: ব্ল্যাকমেল না?
1: হয়
0: আছে তো ব্ল্যাকমেল 2000 পুরনো একটা আছে, নতুন একটা আছে 2018 লাগা না?
1: 2005
0: 5 লাগা।
1: হয়
0: হয় 5 লাগা। ওকে ওকে, ব্ল্যাকমেল। হয় হয় হয়। আখিয়া
1: কি গানা থাকে একবার টাইটেল তো কই দিবি না স্যার?
0: আখিয়া লড়া যা না, ইমলি ইমলি। জানা নেহি থা কৌন কেতা হে তুনে দি বেকরারি। কোন তো গানা হনি
1: উলি জানা নেহি থা তুকি বজাবি স্যার?
0: কোন তো
1: জানা নেহি।
0: ওকে, জানা নেহি থা।
1: হয় হয়।
0: ওকে ঠিক আছে ঠিক আছে, ইতু বজাই দিব। ওকে
1: হয় তো
0: ঠিক আছে ঠিক আছে।
1: মই লাগা ডেডিকেশন খান লব থাকি আছে।
0: ওকে,
1: মোর লগত সাথে শুনি থাকিছে কাবুল বসুমতারী, মোর লগা বেস্ট ফ্রেন্ড থাকি আছে, আর তাই লগা ফাদার থাকি আছে নাথুরাম বসুমতারী, আর তাই লগা আমি থাকি আছে পানিশ্বরী বসুমতারী, আর মোর লগা বেস্ট ফ্রেন্ড থাকি আছে ভাইকন মুন্ডা বিমল বসুমতারী, রমেশ পাত্র, যোগেন্দ্র রংপি, শিখারী রংফার, বীরেন হানসে, আর তানুশ্রী, আর প্রেম সিং শশদিয়া, অবিনাশ তেলি, রাকেশ পুরন বর্মা, আর রমেশ প্রজাপতি, রমেশ টেলর, আর প্রেমিকা তেওয়া, সুনিতা বসুমতারী, অঞ্জলি বসুমতারী, অঞ্চলা বসুমতারী, আর সবকে, আর আপনি কি বিচার, আর চঞ্জন স্যার কে বিলিয়ে।
0: ওকে ঠিক আছে, আমল হলে মই আপনি মাঙিয়া গানা তিতে বাজাই দিব, তো শুনি কিনে এনজয় করবি দে। ওকে, বাই বাই
1: বাই।
0: লিসনার্স খান এটা শুনব আপনাদের সোনু নিগম আর আলকা ইয়াগনিক লাগা আওয়াজটি, ফিল্ম আছে ব্ল্যাকমেইল।

গুড ইভিনিং, ইটু আকাশবাণী কহিমা সামলাগা খবর পুরি আছে ইমকুং নংলা। পহেলা হেডলাইন্স, নাগাল্যান্ড গভর্নর নন্দ কিশোর ইয়াদাবরা কৈছে নর্থ ইস্ট লাকা ধুম ট্রাইবেল হেরিটেজ তো ইন্ডিয়া লাকা কালচারাল লেগাসি লাকা সবসে দরকার ভাগ বানাই রাখি আছে। চিফ মিনিস্টার মিপিউ রিবা নাগাল্যান্ড লাকা ধুম ইকোসিস্টেম বাঁচাই রাখি বলে ওয়াপাস কাম করে বলে কয়েছে। ইউনিয়ন মিনিষ্টার অমিত শাহরা কৈছে সরকার বা স্মার্ট বর্ডার প্রজেক্ট লক্ষ্য করে সিমনাখান বেশি বাচাপ আর মজবুত বানাই দিবলে আছে আর নাগাল্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি আর ভেটেনারি সার্ভিসেস ডিপার্টমেন্ট বা এটা আফ্রিকান সোয়াইন ফিভার ফিলাই থাকি অপর চাই রাখি আছে। এটা পুরা খবর, নাগাল্যান্ড গভর্নর নন্দ কিশোর ইয়াদাবরাজি কৈছে নর্থ ইস্ট লাকা ধুন ট্রাইবেল হেরিটেজ তো ইন্ডিয়া লাকা সিভিলাইজড আর কালচারাল লেগাসি মিলাই রাখি দিয়ে একটা ইনভ্যালুয়েবল ভাগ হিসাব থাকি আছে। তারপর কৈছে কি হেরিটেজ যতন করিয়াপরা আগে বাড়া বলে রখাই দিয়া হিসাব ভাবনা না করব লাগে, কিন্তু উন্নতি তো কালচারালি সেন্সিটিভ ইনক্লুসিভ আর সাস্টেইনেবল হিসাবই হব লাগে। গভর্নর যন্ত নাগাল্যান্ড ইউনিভার্সিটি লাকা চিফ রিয়েক্টর আছে তাইপরা ন্যাশনাল সেমিনার দিয়ে রিভিজিটিং ট্রাইবেল হেরিটেজ অফ নর্থ ইস্ট ইন্ডিয়া চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস লাকা থিম দিয়ে কথা করেছে। যন্ত স্কুল অফ হিউম্যানিটিস এন্ড এডুকেশন মিরিমা ক্যাম্পাস কহিমা নাগাল্যান্ড ইউনিভার্সিটির জয়গা করেছে। বেশি জলদি বাড়াই থাকে